তীরখালে জালা খোঁজি খোঁজি বানমা এরে রাঘুন্দাই গায়ে ঘাস কাটনু বানের গায়ে কি ভিড়া মা টিকো খস পাতাইমা জসকো থো লহানা উসাইকো গহানা সিঁদুর পর মাথাইমা কাকইলি বনমা ঢুকুর জুরালি রানী চরি ধোবিনী।

পানি কে গান ভাবেন তো পাবা ফের টেস্ট দেখা হালা দেখুন ভাই সারা ভস্ম চুর কই বান্ধ বন্ধু চিন্তা ছাইন উতাপতি ভিষ্ণা রাজা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই ভিতর আসলা গান্ধারি পানি সূর্যহরণ ভাই বসিও উতাপতি অর্জুন ফর্কের আর কে ভাল ভাই রাজা ইজিসিটলাই ভারে হে প্রভু সারা সার কে ছাইনা

জীবন কলাই কালো ঠাকো হলাই মাটি মেরো হরলাই। ছপরা ছোপ তিমলাই দানাই রোপনে কদ রোপনে বসেরা

রানিলে অন্নি এসারে বাড়ি কলাই রাজালাই শির কড়কালো গাবা সানো মেরো বাবালাই রাজালাই শির বাদলকো গেরো সমজি ল্যাউদা খের লাগছ মালাই বিরক্ত

নমস্কার কলি লোগা ভাই ওই সানু বাবা সবাই জানালাই নমস্কার হানিলাই পরো তোর মির জিমি ঘাম লাগে ঘমাইল কলি লোগা বারু তাই ভাঞ্চু বাবা ঘাম লাগে ঘমাইল বাবা পানি ছাইলান আমা পানি ছাইলান ছাইনা মালাই রমাইল ভালে বাসনি গাউমা ইয়ো নাম দুকো ঠাউমা ছাইনারে মালাই রমাইলো

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউথালে সুনেরা বাসা বীর মৌরি করসা বিতরে অগল ছেউথাল আমরো বেটায় গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বোক।

জ্বালা, নির্মল দেখি প্রভু প্রসন্ন অনুভব লাগো রসারই আশা। কেই জল পানি পান করি সকল বন এতে জগানাতা,